মিডিয়াম ওয়েভ 438.6 মিটার, অর্থাৎ 684 কিলোহার্টজে, এটি আকাশবাণী শ্রী বিজাপুরম কেন্দ্র। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের বাংলা যুববাণীর অনুষ্ঠানে আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বাণীতে বলেছেন যে শিক্ষা মানুষকে মুক্ত চিন্তা ও মানব কল্যাণের পথে এগিয়ে নিয়ে যায়, সেই শিক্ষাই সত্য শিক্ষা। আত্মবিশ্বাসকে শক্তি করে কর্মকে সেই শিক্ষাই পরিচয় করে, আর জ্ঞানকে মানুষের সেবায় উৎসর্গ করতে হবে। শ্রোতা বন্ধুরা, এটাই সত্য যে সত্যিকারের শিক্ষা আমাদের মুক্তভাবে চিন্তা করতে শেখায়।

আজ আমরা স্মরণ করছি বাংলার নবজাগরণের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, বিচারপতি ও সমাজ সংস্কারক স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে। স্যার আশুতোষ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1864 সালের 29 জুন কলকাতার বউবাজারে। অসাধারণ মেধার অধিকারী আশুতোষ ছাত্রজীবন থেকে গণিত ও শিক্ষাক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। পরবর্তীকালে তিনি আইনশাস্ত্রেও উচ্চশিক্ষা লাভ করেন এবং কলকাতা উচ্চ আদালতের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান বিশেষভাবে স্মরণীয়। তিনি একাধিকবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, বাংলা ভাষা ও সাহিত্য সহ বিভিন্ন নতুন বিষয়ের পাঠ্যক্রম চালু হয়। তাঁর উদ্যোগে বহু বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পান। তাঁর দৃঢ় ব্যক্তিত্ব ও আপোষহীন নীতির জন্য তাকে বাংলার বাঘ বা টাইগার অফ বেঙ্গল নামে অভিহিত করা হতো। তিনি বিশ্বাস করতেন যে শিক্ষা জাতির উন্নতির প্রধান ভিত্তি এবং সেই

0: লক্ষ্যেই সারা জীবন কাজ করে গেছেন। স্যার আশুতোষ মুখোপাধ্যায় পরলোক গমন করেন 1924 সালের 25শে মে। তার আদর্শ, কর্মনিষ্ঠা এবং শিক্ষার প্রসারে অসামান্য অবদান আজও আমাদের অনুপ্রাণিত করে। আসুন, তার জন্মজয়ন্তী উপলক্ষে আমরা জ্ঞান চর্চা, অধ্যবসায় ও মানব কল্যাণের আদর্শকে জীবনে ধারণ করার অঙ্গীকার করি। আজ 29শে জুন বাংলা সাহিত্যের অমর কবি মাইকেল মধুসূদন দত্তের প্রয়াণ বার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছি। 1824 সালের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন এই মহান সাহিত্যিক। বাংলা সাহিত্যে আধুনিকতার সূচনা এবং নতুন ধারার কাব্যচর্চার ক্ষেত্রে তাঁর অবদান অনন্য। বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করে তিনি সাহিত্যকে এক নতুন উচ্চতায় নিয়ে যান। তাঁর সাহিত্য জীবনের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মেঘনাদবধ কাব্য, যা 1861 সালে প্রকাশিত হয়। এছাড়াও তিলোত্তমা সম্ভব, বীরাঙ্গনা, বুড়ো শালিকের ঘাড়ে রো এবং একেই কি বলে সভ্যতা প্রভৃতি রচনা বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। তার লেখায় যেমন ছিল পাশ্চাত্য সাহিত্য ধারার প্রভাব, তেমনই ছিল ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির গভীর ছাপ। জীবনের শেষ দিকে তিনি নানা আর্থিক সংকট ও শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে কাটিয়েছেন, কিন্তু প্রতিকূলতা তার সৃজনশীলতাকে থামাতে পারেনি। সাহিত্য প্রেম এবং সৃষ্টির প্রতি তার অদম্য নিষ্ঠা তাকে অমরত্ব দিয়েছে। 1873 সালের 29শে জুন মাত্র 49 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, কিন্তু তার প্রয়াণের এত বছর পরেও বাংলা ভাষা ও সাহিত্যে তার অবদান সমানভাবে প্রাসঙ্গিক ও অনুপ্রেরণাদায়ক। এই প্রয়াণ বার্ষিকীতে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি বাংলা সাহিত্যের এই যুগস্রষ্টাকে। তার সাহিত্য কীর্তি আগামী প্রজন্মকেও আলোকিত করবে, এই আমাদের বিশ্বাস।
1: স্বপ্ন, আজকের স্বপ্নই আগামী দিনের বাস্তবতা। স্বপ্ন কখনো ঘুমের গল্প নয়, স্বপ্ন হলো সেই আলো যা আমাদের জাগিয়ে রাখে নিজের ভালো লাগার ওপর। স্বপ্ন একটি শব্দ নয়, এটি মানুষের বেঁচে থাকার প্রেরণা। প্রতিটি মানুষের হৃদয়ে লুকিয়ে থাকে এক একটি স্বপ্ন, যা তাকে সামনে এগিয়ে যেতে শক্তি দেয়। স্বপ্ন, তুমি জীবনের গান, তুমি সাহস, তুমি প্রাণ। স্বপ্ন নিয়ে এগিয়ে চলি, আলোকিত হোক প্রাণ। আজকের আধুনিক বাংলা গানের আসরে প্রথম গানটি আপনাদের জন্য।

আজকের আবহাওয়া সংক্রান্ত খবর। আজ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আকাশ মেঘলা থাকবে, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। 28 জুন থেকে 30 জুন পর্যন্ত সমুদ্র সংলগ্ন এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জলযান সংক্রান্ত খবর। এমবি বারাটাং আগামীকাল 30 জুন জলযানটি সকাল 6টায় শ্রীবিজয়পুরম থেকে লং আইল্যান্ড স্বরাজ দ্বীপ হয়ে রাঙ্গাতির উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি দুপুর 12টায় রাঙ্গাত থেকে স্বরাজ দ্বীপ লং আইল্যান্ড হয়ে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমবি কামোটা আগামীকাল জলযানটি সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি সকাল 8:30 শহীদ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমবি স্ট্রেট আইল্যান্ড আগামীকাল দুপুর 2:30 শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে জলযানটি যাত্রা করবে। জলযানটি বিকেল 4:30 শহীদ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে।

এমবি রানী লক্ষ্মী, 30শে জুন আগামীকাল বিকেল 5টায় শ্রী বিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে জলযানটি যাত্রা করবে। জলযানটি পরের দিন 1 জুলাই সকাল 5:30 স্বরাজদ্বীপ থেকে শহীদ দ্বীপ হয়ে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে এমবি রানী চাঙ্গা। আগামীকাল 30শে জুন সকাল 11:30 শ্রী বিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে জলযানটি। দুপুর 2টায় স্বরাজদ্বীপ থেকে শহীদ দ্বীপ হয়ে দুপুর 3:30 শহীদ দ্বীপ থেকে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে।

স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়, স্বপ্নকে কল্পনায় নয় বাস্তবে রূপ দেওয়াই লক্ষ্য। প্রতিটি সফল মানুষের গল্পের শুরু একটি ছোট্ট স্বপ্ন দিয়ে, এবং আত্মবিশ্বাসের হাত ধরে বাস্তবে রূপ পায়। স্বপ্ন আমার নীল আকাশ, ডাকে আমায় বারো মাস, ঝড় বাদল যতই আসুক স্বপ্ন যেন হারিয়ে না যাক। পরবর্তী গানটি আপনাদের জন্য।

যাওয়ার কোনো অন্ত নেই, চোখ আছে হাজার স্বপ্ন, মনে আছে অগণিত আশা, একটি ছোট্ট পদক্ষেপেই শুরু হয় সাফল্যের ভাষা।

অন্ধকারে আলোর খোঁজ, হতাশাকে করি যে রোজ, ভাঙা ডাঙায় উঠতে শিখি, আশা রঙে জীবন লিখি। স্বপ্ন হলো মুগ্ধতা, মোহ, গভীর আবেগ ও স্বপ্নময় চেতনার প্রতীক। বাস্তবের সীমা পেরিয়ে মন যখন স্বপ্নের ডানায় ভর করে অনন্তের পথে যাত্রা করে, তখনই গানের অনুভূতি হৃদয়কে স্পর্শ করে ফেলে।

স্বপ্নের ডানা থাকে না, কিন্তু মানুষের ইচ্ছা শক্তি তাকে ওড়াতে পারে। স্বপ্ন কখনো দূরের গন্তব্য নয়, প্রতিদিনের ছোট চেষ্টা, সাহস, তার মধ্যেই জন্ম হয়।